0: of Thailand Open. And with that, we end the morning news. Have a nice day.
1: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু কেতোটি হিন্দি কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র জব জব ফুল খিলে গাইছেন মোহাম্মদ রফি, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।

প্রচার কলু কেতটি হিন্দি কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর এথর আসন্তু শুনিবা কেতটি ওড়িয়া কথাচিত্র গীত প্রথমে মান অভিমান কথাচিত্র পাই গাইছন্তি মোহাম্মদ তাজ গীত রচনা সুরেন্দ্রনাথ বিদ্যাধর সঙ্গীত বাসুদেব রথ।

0: আজি হি আবেদন করন্তু।
1: কার্যক্রমর পরবর্তী কথাচিত্র শেরদিল, গাইছেন্তি শৈলেন্দ্র সিং, মহম্মদ অজিজ, অলকা ইয়াগ্নিক এবং কবিতা কৃষ্ণমূর্তি। গীতরচনা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।

এবং আঞ্চলিক সুরক্ষা সহভাগিতা উপরে ধ্যান কেন্দ্রীভূত হয়েছে। শ্রী মোদি সংযুক্ত আরব এমিরেটস উপরে হয়েছে সাম্প্রতিক আক্রমণ ঘটনাকে দৃঢ় নিন্দা করেছেন। পশ্চিমবঙ্গে 2011 মসিহার জারি হয়ে সমস্ত জাতিগত প্রমাণপত্র পুনঃ যাঞ্চ করা রাজ্য সরকার এ সংক্রান্ত নির্দেশনামা জারি করেছেন। গত 14 বর্ষ মধ্যে জাতিগত প্রমাণপত্র সম্বন্ধিত তথ্য এবং এর বৈধতা উপরে এবে প্রশ্ন উঠিছে। সরকারি তথ্য অনুযায়ী এই সময় মধ্যে অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি এবং অন্যান্য পছুয়া বর্গঙ্ প্রায় 1,69,00,000 জাতিগত প্রমাণপত্র প্রদান করা যাইথিলা। আঞ্চলিক স্তরে শিবির আয়োজন মাধ্যমে এই জাতিগত প্রমাণপত্র তৎকালীন সরকার বণ্টন করেছিলেন। উপবিভাগীয় এবং জিলাস্তরীয় অধিকারী প্রত্যেক প্রমাণপত্রর যাঞ্চ করিবে। তথ্যভিত্তিক নথিবা কিংবা অনিয়মিততা আধারিত প্রমাণপত্রগুলিকে আইন অনুযায়ী বাতিল করাযিব বলি সরকারি সূত্রর জনাপড়িছি। স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধনরে বাদ পড়িথিবা লোকঙ্কু মধ্য এই যাঞ্চ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যাইছি। সেমানকর জাতিগত প্রমাণপত্র বৈধ নথিলে বাতিল করা যিবা সহ প্রমাণপত্র আধারে প্রদান করা যাইথিবা সুবিধা সুযোগর মধ্য সমীক্ষা করা যিব বলি সরকার কহিছন্তি। সিকিম রাজ্য আজ তার 51তম প্রতিষ্ঠা দিবস পালন করুছি। 1975 মসিহা আজির দিবসে ভারতের 22তম রাজ্য ভাবে সিকিম মান্যতা লাভ করেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অপরাহ্নে গ্যাংটকর মনন কেন্দ্রঠারে আয়োজিত হওয়াকে থাকা এক সমারোহে যোগ দেবে। উপরাষ্ট্রপতি ভাবে দায়িত্ব গ্রহণ করা পরে শ্রী রাধাকৃষ্ণনকর এ প্রথম সিকিম গস্ত। সমারোহে রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তমাঙ্গ গোলে, কেন্দ্র উত্তর পূর্ব ক্ষেত্র বিকাশ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধি প্রমুখ যোগ দেবে। এই অবসরের উপরাষ্ট্রপতি কেতক প্রকল্পর শুভারম্ভ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করিবার কার্যসূচী রয়েছে। প্রতিষ্ঠা দিবস পালন অবসরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমবাসী শুভেচ্ছা জনাই। ডেঙ্গু রোগর কারণ ও নিরাকরণ সম্পর্কের জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাচ্ছে। পরিবেশক পরিষ্কার রাখা এবং নিয়মিত মশারি ব্যবহার করা দ্বারা এই মশাবাহিত ভূতাণুজনিত রোগক প্রতিহত করা যাইপারিব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষর দিয়া সূচনা অনুযায়ী সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ডেঙ্গু রোগর পরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ মাগণার করা যাচ্ছে। এই দিবসের বার্তা রয়েছে, একাঠি হয়ে কাম করা ডেঙ্গু দূর করা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নড্ডা এই দিবস অবসরের নাগরিকঙ্কু রোগ সম্পর্কে সচেতন হওয়া সহ পরিষ্কার ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখা আহ্বান দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী নড্ডা কহিছন্তি, ব্যাপক পরীক্ষণ, রোগ চিহ্নট এবং উন্নত চিকিৎসা দ্বারা ডেঙ্গু নিয়ন্ত্রণ পাই সরকার প্রয়াস জারি রাখিছন্তি। আন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় আজ সকালে এক দ্রুতগামী টিপ্পর ধক্কায় 6 জন মহিলা শ্রমিকঙ্কর মৃত্যু হয়েছে। কোভভুরু সেতু নিকটে শ্রমিকমানে কার্য করা যা রাস্তা পার হওয়া সময় টিপ্পরটি সে ধক্কা দিয়েছিল। ঘটনাস্থলের 4 জনকর মৃত্যু হয়েছে বেড়ে অন্য 2 জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পুলিশ মৃতদেহগুলিকে পোস্টমর্টম পাই স্থানান্তর করা সহ এক মামলা রুজু করে তদন্ত আরম্ভ করেছে। আন্ধ্রপ্রদেশ উপমুখ্যমন্ত্রী কে পবন কল্যাণ এই দুর্ঘটনার গভীর দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ নিকট সম্পর্কীয় লাগি সমবেদনা জ্ঞাপন করেছেন। সে কহিছন্তি, মৃতক নিকট সম্পর্কীয় লাগি রাজ্য সরকার 4,00,000 টাকা লেখাই ক্ষতিপূরণ প্রদান করবে। বিদেশ যাত্রা উপরে সেস, টিকস কিংবা সরচার্জ লাগু করা সম্পর্কিত এক গণমাধ্যম রিপোর্টক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খণ্ডন করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছেন, রিপোর্টটি আদৌ সত্য আধারিত নুহে। ব্যবসায় করার সহজতা এবং জীবনধারণার মানক উন্নত করার সরকার অঙ্গীকারবদ্ধতা উপরে শ্রী মোদী আলোকপাত করেছেন। অন্যপক্ষে গণমাধ্যম রিপোর্টক আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করে নিয়া যাইছে। প্রসারণ করা সংস্থা রিপোর্টটি তথ্যভিত্তিক নুহে বলে স্বীকার করা সহ এথিপাই দুঃখ প্রকাশ করেছি। আন্তর্জাতিক আলোক দিবস আজ পালন করা যাচ্ছে। 1960 পদার্থ বিজ্ঞানী তথা ইঞ্জিনিয়র থিওড মৈমনক দ্বারা আজির দিবসে প্রথম থর লেজরর সফল পরীক্ষণ করা স্মরণ করে প্রতবর্ষ মই মাস 16 তারিখে আন্তর্জাতিক আলোক দিবস পালন করা। চলিত বর্ষর বার্তা রয়েছে, স্থায়ী ভবিষ্যৎ আলোক। আলোকর অধ্যয়ন জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণ, উচ্চ ক্ষমতা সম্পন্ন যোগাযোগ, বিকল্প শক্তি উৎস, প্রযুক্তিবিদ্যা এবং বিভিন্ন আবিষ্কারের উন্নতি আনিপারিছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সহ ব্রহ্মাণ্ডর তত্ত্বকে বুঝিবারে সহযোগ প্রদান করুছি। বৈজ্ঞানিক সহযোগকে মজবুত করা এবং শান্তি ও নিরন্তর বিকাশ পাই আলোক শক্তিকে

9 MHz যোগে। তাছাড়া প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ ও www.prasarbharati.gov.in লাইভ রেডিও ট্যাপ্রে কার্যক্রম এক সময় প্রচারিত হচ্ছে।

সে জনে উদ্ভিদ বিজ্ঞান অধ্যাপিকা। নিট ইউজি 2026 পরীক্ষা প্রক্রিয়াটি এনটিএ তরফ তাঁকু বিশেষজ্ঞ ভাবে নিযুক্ত করা যাইতিলা বলি সিবিআই তরফ কুহাযাইছে। তদন্তকারী সংস্থার সূচনা অনুসারে মানধের নিট পরীক্ষার উদ্ভিদ ও জীববিজ্ঞান প্রশ্নপত্র বাবদে অবগত থিলে। ইয়াদে তক দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে আহলিয়া।

0: ল্যাপটপ, ব্যাংক কাগজপত্র আর মোবাইল ফোন জবত করা যাইছে। এবার 10 বছর ভিতরে দল মত নির্বিশেষ সভে একঠানিয়া হয়েকি ওড়িশার বিকাশ বিষয়ে চিন্তা করবারকে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আহ্বান দিয়েছেন। দুইদিনিয়া পুরী গস্তর আজ শেষ দিনে গোপবন্ধু আয়ুর্বেদ মহাবিদ্যালয় কবিতা কুসুমাঞ্জলি বহির লোকার্পণ উৎসব যোগ দিয়ে মন্ত্রী শ্রী প্রধান কইছেন, 2026 বছর ওড়িয়া মানক লাগি চিন্তাশীল বছর হবার দরকার। সে কইছেন,
1: পুরী ধামের আজ আমি নিষ্পত্তি করলু 2026-2036 ওড়িশা পাই এক মহত্বপূর্ণ বর্ষ। ভাষা ভিত্তিক রাজ্য ভাবে আমি যেতবে 100 বর্ষ পুরা করুবা আমার রাজ্যকু আমাকে আহরি উপরক নেওয়া পাই পড়িব। যে রাজ্যের দিনে বড় দেউল তৈরি হয়েছিল, কোণার্কর সূর্য মন্দির তৈরি হয়েছিল, লিঙ্গরাজকর বড় দেউল হয়েছিল, যে রাজ্যের মনুষ্য সভ্যতার হাজার হাজার বর্ষর পূর্বর প্রমাণ মিলুছে, সে রাজ্য একবিংশ শতাব্দীরে যে জায়গার আছে সেই জায়গা আমাকে স্বীকার্য নুহে।
0: বিশ্ব আর্থিক অনিশ্চিততা কে নজর রাখি গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগ সরকারি গাড়ি মোটর ব্যবহার লাগে নয় নিয়মাবলী জারি করেছে। অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাড়ী নির্দেশ দিয়ে অধিকারী মানুষ ভেহিকল পুলিং করবার কুহযাইছে। বৈঠক পরিদর্শন যাঞ্চ সমিয়াতি দরকার হলে গোটে গাড়িতে বহুজন অধিকারী যাবারকে পরামর্শ দিয়েছে। এই নির্দেশ সচিবালয় সহ বিভাগ অধীনে ভিন ভিন সংস্থা মানকে লাগু করা যাবে। ভীমভোই মেডিকাল কলেজকে গোটে পূর্ণাঙ্গ মহাবিদ্যালয় করা যাবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং কইছেন। বলাঙ্গীর ভীমভোই মেডিকাল কলেজ আর হসপিটালর বার্ষিক উৎসবটি মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে মন্ত্রী শ্রী ডক্টর মহালিং এই মেডিকাল কলেজের উন্নতি লাগি দুই কেন্দ্র ও রাজ্য সরকার বহুটি পদক্ষেপ নেইছেন বলে কইছেন। এবার কিছুদিন ভিতরে হসপিটাল দরকার থিবা ভিন ভিন পদবি পূরণ করা যাবারকে পদক্ষেপ নেওয়া যাচ্ছে বলে মন্ত্রী কইছেন। জ্যেষ্ঠ মাসর উয়া স্থিতি অবসরে আজ রাজ্যে সাবিত্রী ব্রত পালন করা যাইছে। আজির দিনে সধবা নারী মানে স্বামী মানকর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করিকি উপাস রখিছন। বিবাহিতা নারী মানে দেবী সাবিত্রীকে পূজা করিকি বর্গস্থলে সত্যবানকে পূজা করছন। পৌরাণিক তথ্য অনুসারে সাবিত্রী পতিব্রতা ধর্ম পালন করিকি নিজের স্বামী সত্যবানকর জীবন যমরাজঙ্ক ঠানু ফেরি আনিথিলে। সাবিত্রী অমাবাস্যা লাগি পুরী শ্রীমন্দির আজ স্বতন্ত্র নীতিকান্তি করা যাইছে। সেড়ে উয়া স্থিতিন ভিতর চন্দন যাত্রা অবসরে আজ জলক্রীড়া করা যাবে বলে জনাপড়ছে। রাজ্যপাল ডক্টর হরিবাবু কুম্ভম পাটি এই অবসরে শুভেচ্ছা জনাইকি মহাপ্রভুঙ্কর কৃপানু সবু পরিবার সুখ শান্তি আর সমৃদ্ধি ভরি যাও বলে কইছেন। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা সাবিত্রী ব্রত অবসরে মা সাবিত্রীঙ্কর ত্যাগ ধৈর্য বুদ্ধিমত্তা ও সাহস সবু নারীমানকর জীবনকে উকিয়া করু বলে কইছেন। উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও এই অবসরে মহিলামানকর সুখ ও সমৃদ্ধি কামনা করিছেন। সাবিত্রী ব্রত অবসরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুভেচ্ছা জানিকি কইছেন, ওড়িয়া সংস্কৃতি ও পরম্পরার গোটে অনন্য পরব হচ্ছে সাবিত্রী ব্রত। রাজ্যের ভিন ভিন জায়গান আজ সাবিত্রী উয়াস পালন করা যাইছে। মহিলা মানে রকম রকমের পূজা দরব ধরিকি মন্দির মানকে পূজা পাঠ করিছেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই তরফ 12 শ্রেণী ছাত্রছাত্রী মানি পরীক্ষাফল ঘোষণা উত্তরের ব্যবস্থা বাবদ গোটে বিজ্ঞপ্তি জারি করা যাইছে। পরীক্ষাফল বাবদে ইচ্ছুক ছাত্রছাত্রী মানি দুই থাকিয়া সমীক্ষা ব্যবস্থার সুবিধা রয়েছে। পয়লা খেপে ছাত্রছাত্রী মানে দেখা যাই উত্তর খাতার স্ক্যান কপি লাগি অনলাইন আবেদন করিপারবে। ডাউনলোড জরিয়ে এটাকে সমীক্ষা করবার সুবিধা রয়েছে। দুই নম্বর খেপে ছাত্রছাত্রী মার্কিং নিয়মাবলী আধারটি ধারিজ উত্তরের ফেরঘা মূল্যাঙ্কন লাগি অনুরোধ করি। স্ক্যান কপি লাগে এবার 19-22 তারিখ তক আবেদন করা যাই পারবা। আর ফি বিষয় লাগে দেয় বাবদকে 700 টাকা অনলাইন জরিয়ে দাখল করবারকে পড়বা। দেখা দেইথবা পরীক্ষা খাতার যাঞ্চ ফেরঘা মূল্যাঙ্কন লাগে আবেদন করবারকে 26-29 তারিখ তক সময় ধারি হয়েছে। ডেঙ্গু রোগর কারণ আউ নিরাকরণ বাবদে সচেতনতা বৃদ্ধি লক্ষ্য নেই আজ জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাচ্ছে। পরিবেশকে পরিষ্কার রাখবার আউ সবুদিন মশারি ব্যবহার করবার লাগি এই মশাবাহিত ভূতাণু জনিত রোগকে প্রতিহত করা যাই পারবা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফ দিয়া সূচনা অনুসারে সরকারি স্বাস্থ্য কেন্দ্র মানকে ডেঙ্গু রোগর পরীক্ষা ও চিকিৎসা পুরাপুরি মহলিয়া করা যাচ্ছে। এই দিবস পালন অবসরে রাজ্যের ভিন ভিন জায়গান খাস সচেতনতা কার্যক্রম মান আয়োজন করা যাইছে। চলতি বছর ডেঙ্গু দিবসের বার্তা হচ্ছে এক হয়ে কাম করমা ডেঙ্গু দূর করমা। দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতকে আইবার লাগি পাক অনুকূল হচ্ছে বলে পানিপাগ বিভাগ তরফ কুয়া যাইছে।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিথিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে আমি থিলু মু নিহার বাড়া পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।